0: তোমরা মানে দুইটা আছে সব চেষ্টা করবো আমরা যেটা কম্পিটিশনে
1: অনেক সুন্দরই আছে।